মৃদু সজন কো কে ছাত প্রেরিয়ামা মায়া যস তো মৃদু সজন কো কে ছাত প্রেরিয়ামা মিলছন হোলা বহুত ধন রে বস্ত্র খানা ঠিকানা হোলান পাকাই চরম সুখ কা